0: দিন মাউনি জল মল ঘাম রাত মাউনি হন জুন বিশোলে মানে কো নেপাল সুধার নালাই রাজালে সকনি হন রাত কালাগি শীতল দিনে জুন দিন কালাগি ছান ঘাম বিশোলে মানে কো তপভূমি নেপাল কা নেতা কো ভয়ে না সত্যি কাম নচাইদা কামকুরা যো যসলে গর্ছ হাম্রো নেপালমা উসলাই সদাই ছ তালি নেপালকো হিতমা সাই সত্যমা জোহিন্ছ উসলাই চাই দিন রাত গালি চরিকোট দেখি পূর্ব ফরকি হেরদা গৌরী শঙ্কর ইমাল হাসেকো বিশোলে মানে কো তপভূমি নেপালকো সংস্কার র সংরচনা মাসেকো শিরবাট বগি সানো ভাই আউছ আউদা ঠুলো ছতামা কোশী শিবলে শিলোক সৈ সত্য ভনে বাপতমা বনাউনু পর্দৈন মালাই দোষী। হস্ত নমস্কার, এটি ভন্দাই ম শৈলুং এফএম কো আমরো শৈলুং এফএম প্রদীপ সেঞ্চুরীলে মলাই ইয়া মাইকমা চাই বোলনি অবসর দিনু ভয়েকো হুদাখেরি উহাঁহরুকো সিংহ টিমলাই মেরো হৃদয়দেখি নাই নমন গর্ন ভন্ন চাহন্ছু র উহাঁহরুলাই সদা সর্বদা ভগবান শ্রী রাম শ্রী হনুমান দাইনা ভয়ের সদা সর্বদা উহাঁহরুকো রক্ষা ক্ষমা গর্নুহুন্ছ। চরাচর জগৎভরকো ভগবান শ্রী কৃষ্ণ রাধা কৃষ্ণলে চরাচর জগৎভরকো রক্ষা গর্নুহুন্ছ র বিশ্বলে মানেকো হাম্রো তপভূমি ইয়ো মাতৃভূমি নেপাল হাম্রা রাজনীতি দলহরুকা মিত্রজনহরুলে রাজালাই নাই গদ্দিমা খড়া রাখের হাম্রো নেপাল মাতৃভূমি নেপাল র হাম্রো সংস্কার রীতি রিবাজ হাম্রো সংস্কার সংস্কৃতি বচাউনুহুন্ছ ভন্নে মলাই পূর্ণ আত্মদেখি নাই বিশ্বাস ছ। হস্ত নমস্কার।
1: শাশুর শ্বশুরা মাতা পিতালাই

দিন জন্ম মাতাজিলে ভূমিমা দশ মাস পুরা গরি মাতা পিতালাই খুশি পারি পালছ জসলে খুশি হুনি ছন হরি মাতা শাশুড় শ্বশুরা মাতা পিতা গুরুজনাকো